0: नमस्ते, मैं हूँ अलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो।
1: दिस इज इट वीबरिख्त ऑफ उजाला रेडियो। Vanochtend is het hardnekkig, nevelig of laaghangende bewolking. Al verdwijnt die wel weer snel. Vervolgens wisselen zonnige perioden en wolkenvelden elkaar af. De temperatuur stijgt naar zo'n 16 graden. En tot zover het weerbericht op Ujala Radio.

0: हम सफर, हाँ, मुस्कुराना भी तुम ही से सीखा है। गाने वाले अकील सचदेवा एंड मंशील गुजराल, फिल्म बद्रीनाथ की दुल्हनिया से निकाला हुआ उजाला रेडियो पर आज सुनाए गए।
1: You are
2: Dit is het weerbericht op Ujana Radio. Vanmiddag wisselen wolkenvelden en zonnige perioden elkaar af. Het noorden houdt te maken met overheersende bewolking. Lokaal kan daar een buitje vangen. Lokaal kan daar een buitje vallen. En het wordt zo'n 19 tot 20 graden. En tot zover het weerbericht op Ujana Radio.

0: QR.
1: Dit is Helene de Geest van de ANWB. Er staat een kleine 100 kilometer file. De meeste files zijn niet al te lang. Er zijn een paar uitzonderingen. Zo is het wat drukker op de A2 van Utrecht naar Amsterdam tussen Vinkeveen en Amsterdam Zuidoost. De vertraging is er 10 minuten. Op de A12 Arnhem-Duitse grens, bij de Duitse grens een kwartier vertraging. De andere kant op, vanuit Duitsland naar Arnhem, vanaf de Duitse grens tot knooppunt Oudijk, een kwartier vertraging door een ongeluk. Daar is ook een rijstrook dicht. En wegwerkzaamheden veroorzaken file op de A58 Vlissingenberg op Zoom bij knooppunt Markiezaat. Daar een kleine 10 minuten op onthoud. En tot zover de ANWB Verkeersinformatie.
2: Hallo, mijn naam is Subhans, aur aap luk sun rahe Ujala Radio ka program.
3: Yeh hai Ujala Radio sun wala aur Ujala Radio ke aaj itwar 13 tarikh September ka program. हम यहां से शुरू करते हैं एक घंटे के लिए मैं हाजिर हूं आपको खिदमत करने के लिए जोमटेन अभी आप सुने ना उजाला रेडियो के जरिए सर नाम निश्चित समाचार मैट रॉबी मक्का उस एनालिस्ट अभी आपसे बताने वाले हैं सरनाम देश के हालात के बारे में सरनाम देश के समाचार ऑफ उजाला रेडियो दिल है सरनामी द स्टॉर्म फ्रॉम सूरीनाम अभी आप सुनिए ना उजाला रेडियो के जरिए मैं हूं लॉयड एंड हेले गुडमॉर्निंग ऑल

0: ये है उजाला रेडियो सुनवाला और उजाला रेडियो के जरिए हर एक इतवार को शाम एक बजे से वही प्रोग्राम लाए जाते हैं दिल है सरनामी द स्टॉन्ग फ्रॉम सूरीनाम और ये प्रोग्राम हम बना सकते हैं मैं द एनिग एक्ट और वो है वही शख्स जिसका नाम है रॉबी मक्का ओंस एनिग इकोनॉमिक पॉलिटिक एनालिस्ट सेग इट गुड रॉबी या toch politiek en economisch.
1: Wat een eer, bijluid. Nee, ja, nou, als je ook gewoon zegt, Robbie, dan is het ook prima. Dus wat een eer. Maar het hoeft niet zoveel eer te zijn. Ja, maar ik weet wat je bedoelt, ja.
0: Onze politiek, economisch, analist moet zo, moet ik het zeggen, toch?
1: Precies.
0: Ja. Robbie, ja, goedemiddag. Op deze zondagmiddag brengen we het nieuws. Nieuws wat de afgelopen dagen zich hebben voorgedaan in Suriname. Ik wil eigenlijk.